রয়েছে, ইট ইজ ইটস এ লং ওয়ে টু দ্য টপ। না একসঙ্গে রিকোয়ার কর দ্য ফায়ারম্যান কস সিন দ্য ফায়ার বার্নিং লাস্ট উইক অ্যাট দ্য হিলস ওভার দেয়ার সামওয়্যার, সো হি ইজ দ্য রিকোয়ার ইজ টু শেয়ার উইথ দ্য ফায়ারম্যান।